ধাতি গেনে ধারা গেনে তাকে দিনে তিনা গেনে তাকে টেতা খেটে ধেনে গেলে নাকে ধেনে গেনে ধাতি গেনে ধারা গেনে তাকে দিনে